0: ভরে জলে যেতে আজ পাখি খান পড়তো ওয়া পিছনে চলে আয়
1: আয় ওকে কোলা আয়
0: ওই ছোট দাও ওই ছোট দাও
2: রমাইলা রমাইলা ছাই তুমি
3: আমো জামানো জামানো
2: হ্যাঁ আর খেলা আর আজ খেলনে না খানে মরছে
0: খানে তো তাই
2: যাও না
4: মসঙ্গ ছ নি রমাইলো গর্নুপর্ছ ইনজাম হিনকেডা আজম
5: এই রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাইলো রমাই